0: আকাশবাণী ইম্ফল হাউজিক মণিপুরী দামার রইব পাও তাবিরেসি
1: আকাশবাণী ইম্ফল হাউজিক ফাবকি মরইব পাও সিকিউরিটি ফোর্স দা সুরাসান পুরজিলা কি কে থেমজান ভিলেজ মসুং গোথল ভিলেজ কি উমং সিং সরুক সিং দে থি ভুমি কি থাবু সতাবদা নংমাই ইয়াউনা কুজু কুলাই গয়া ফাগলে মণিপুর দা রথ যাত্রা কাং সিং বি কি থরম হাইং পান্তকানি শ্রী শ্রী শ্রী শ্রী গোবিন্দজি মন্দির

0: 따비요. 허우직 어묵 봉파마시다 산독자리 아돔나 카우랑낭 아이비리바 토럼 와리사시 이세이다시 토럼마시기다막 나시 부자리바 기에사시 토이동나 미암나 강나라바 남담시기 상나라바 세샥비 어묵학네 통그람 락스미 세샥비 남담시기 상나라비 통그람 락스미 부아카스바니 임팔기 상하이 스튜디오다 한도먹다다 따람나 옥자리
1: 봄나와
0: 보이고 나나 그런 자리. 나시 아카스바니 임팔기 아카스바니 임팔기 세석비 프롭싱그르무스 오이비리바 코이나 마탐 상나기 마망다기 이시기 세싱 마탐 상나 따자라 바통안 통안바 아카스바니 임팔기 세싱 각트나타나 뮤직 캐셋 풍어가 오디오 캐셋 싱기 마탐도 이홍나 이세 매암 마타자라바니 워리암 야미세 사범시 이세나가시 스튜디오 세이스타 워리 사보기 pampaksa ista pambira bakanda koi wari sikaram bodi yoh goda bunu khangje de adu bunu pana hangjaning ba ichi kadai de gino sina han hojara gi ichi yum life from kadai de gino mayam puna khangmin na bako ichi han ong tang ban tak piyo
1: ai se pokna phamlam dam de kanga bam de kai de gi ne
0: yum pamlam dam sina
1: adu ga yum pam bana sebam de kai da
0: sebam de kai da hoi ichi yam nongai jeri adu ichi gi wari se ahu bu se koi akasbani imphal de sulak pi bani Akasbani Imphal da isai sakpa oirakpa approved singer am oirakpa si oirakting egi mamang gi ngaling egi sarukna ahan boina wari sikta hora si se isegi ngasi gi music khoi gi music lam dai batare sai sakpi moina lamdam sai sta changsi lei bai se gi lambi si kaidong ai isa gi sei kya surakpa matam de gi kamdong na kramai tong na changa khiba adai matang da hanak tang thambi hoi
1: yam sang de hairu gum siko aina class 3 4 tam ma tam de sei se adum khaga khaga som pam jar pa ta re ada yum na di ma tam de de sei to bu se ya de bo ko adun school gum de sodum ra ho ra la ga du ka so sa pa ta re la ri ti tam ning bane ma tam me siko ibung na ya ta ba da ima de de competition gum se khaga ya ba sei se ya dam ne school gum de so sa pa se min sum khang bi rak pa ta re ada ina no pi so ina chum tin ba chat pa da aino ina hai rak pa ta ina
0: no pi ভাইবতি
1: ইনানো পিছে সাইতাম হানবা
0: ও ও অজাগনা দতাম
1: ব্লাইন্ড ওই বনেবা
0: ও ও
1: ওজাই নাওবি না কইলে কাই দেগি নে আদ তপদ আইনা সম তার তার সম খগ সম হাইজার পাই তারে আদবা সাইদি পামবক উপনি না তার গদম রেডিও দ খং দে দেগি মাইপতে খং নি মতম দে তউদ্র না আদ তার পদ দ দম ভয়ম দ তর ইশা লাগা হইনা আমি তো তো তা তারা কম্পিটিশন সেন যাও কো ফাস্ট সেকেন্ড ফাস্ট সেকেন্ড তুম তারক পা
0: তুম দ্রিং ইম মাং নি কইছে
1: হয় হয় হয় হয় আমি তো তো তোরে এত কো নদি সুমিনা তারক পদ দগি খাগা সুম খংবিরক পাই তারে দে আঙ্গাং দে সাই সাপ ইয়া নি কোনি তুম তোর কা নদি তুম ইহরে এ দেগি কুই দাদা জয় নাম লাই মাং দে কুই ইমংশিন কোইনা শে তুম পুবি বাহাই তারে তাগাম বিয়ই লাইলি নাই খলি নাই আদেগি দা সুবা
0: সুই সুই পামসিং দা পুবা
1: আ মই কাম আতে ম খইগি সংস্থান সিং জরে নু ইহন বি বাহাই তারে হয় হয় আদে মাই তা তরগা আদেগি কম্পিটিশন দে জম খংবি রা বনি না ক মাই তা তর ইসাই সে খাগা খাগা সব হরপ পদেগি দি বিএসসি দং লা গান্দা বিএসসি দং না ম খইগি সিরিজ খইগি ট্রান্সলেট মণিপুরি হিন্দি দেগি মণিপুরি ট্রান্সলেট তো বুঝাই সিং সে সি হা নাম নাম্মে
0: ও
1: আদে সুই নাম ম
0: বিএসসি সি সে
1: ꯕꯤꯍꯥꯔꯤ ꯁꯔꯃꯥ ꯍꯥꯏꯅ ꯑꯗꯨꯝ ꯌꯥꯝꯅ ꯕꯤ ꯑꯦꯁ ꯁꯤ ꯗꯪꯅ ꯅꯠꯇ꯭ꯔꯣ ꯄ꯭ꯔꯗꯛꯁꯟꯒꯁꯨ ꯌꯥꯝ ꯇꯧꯈꯤꯕ ꯃꯥꯜꯂꯦ ꯑꯣꯗꯤꯑꯣ ꯌꯥꯝ ꯇꯧꯏ ꯃꯥꯒꯤ ꯉꯥꯛꯇꯅ ꯑꯌꯥꯝꯕ ꯑꯥꯔꯇꯤꯁꯁꯤꯡꯁꯦ ꯐꯥꯎꯈꯤꯕ ꯃꯌꯥꯝꯁꯦ Nauksum video film do, adura susahan bire, adega satra-satra. Nawai di hujiti album video oina hainar.